জিহা দোস্ত কিশোর কুমার হাজি আওয়াজাত লহে গীত আসলে কারাবে থেও প্রাণ মুখাজরিয়া মুখাইল কল পরে আসাম আমি সাগান থাকবো না সাথে হ্যালো হ্যালো মাস্তা মঙ্গা ইশান হোক কল মিস হালাসা তুমি লিগে ফোন মারুং শকতার 2224-57 হ্যাঁ নাম্বারচে তুমি আসাত ফোন ইন চিত্ররঞ্জন হে কারাবে আমচা সুন্দর অশা গীতাচ্ছে হে পেশকশিত